0: তুকারা তুকামে নিয়ে আলো যাবে চারটা সিঁড়িগুলো গবে সেটে ভালো পাবে বলে সোনে হল যে কালা পরে আমি যাবে সেই গবে সেন্দ্রিয় মান্য পাবে বলে সোনে হল বলে সোনে হল বলে বলে সোনেহাল বলে সোনেহাল
1: কাটকি দোকানে আলো যাবে তান তান সেরকম গ্রাম সাইজের মানুষ পাবে।